দুয়াগ মেদুয়ের খোদ্দেবি খালাঙ্গে এই এখলাঙ্গে ফাবলু অন্তকমগে তেরেং খাঙ্খামিহুং এদি উড়ুমাসে হামাকাশবরং তিয়াবামিহুন্না রাহিম অন্ত কলাউ খমগা এখলাঙ্গে বুড়গেম্বে

কমে মি হকমে আমল কুরমুন্দনি এমি হেগ্গে গোতছে ফাহে এমমে বোড় তেদুমগু লিবিফাওয়ানি খাকক্কং মোড় দেন ওডিগেম ওয়ানি তিয়বা মি হুঙ্গে বেরি রসকলাগে।

নুয়াথ খালেগ ফান রানু গেং হুরজ্জম দাঁদ নুয়াথ খালেগ ফান উডং আরা ওডা গেম ফুম দাঁদ নে আদি থিমম্মেন খিয়ানে ফোতে থিমম্মেন বালুবা দিব্বা ফুম দাঁদ খালেগ ফান উডং আরা ওডা গেন খামক থিমম্মেন ইমানে নুয়ানু খালেগ ফান বিদাল ওয়াশ আলুগে বেরি রস খালাঙ্গে হুস্তির কমায় তিমং খালেগ ফানকি রসুল খমগাওয়া আদমগে দরিয়কু খমগা মেনুয়ী নুয়মে।

ফাহে এনা কস্তু করি এওরেন মিশ্রুগে বিমুম বেরু খুল্লু মাসে ফাহে তিমান রসকলাঙ্গে এনা আয় এনা একুগাওয়া ইমেন গারকু করে বিমে।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফা ওয়া আয়াতুগে মানাগাবে।

দুয়াগ মেদুয়ের খোদ্দেবি খালাঙ্গে এই এখালাঙ্গে ফাবলু অন্তকমগে তেরেং খাংখামাত্তিয়া ব্যামিহুং এদি উড়ুমাসে হামাকাশাবারুং তিয়া ব্যামিহুন্না রাহিম ওয়ন্তা খালাউ খামগা এখালাঙ্গে বোডগেম্বে

কমে মি হকমে আমল খুরমুন্দনি এমি হেগ্গে গোথছে ফাহে এমে বোড় তেদুমগু লিবিফাওয়ানি খা খক্ষং মোড় দেন বোডিগেম বানি থিয়বা মি হুঙ্গে বেরি রসকলাঙ্গে।

পাহে এনা কস্ত করি এওরেন মিশ্রুগে বিমুম বের খুল্লু মাসে ফাহে তিমান রসকলাঙ্গে এনা আয় এনায়া একুগাওয়া ইমেন গারকু করে বিমে।

0: মেদুকে প্রোগ্রাম আমি ব্যাবের কুদিন নাকি আইলা শানায়া ইসা আদি আইরা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনেস্তিনি তিয়া কুদিন গে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নসেত্তা উরিহা কুদিন নবেস উফাবির বগুত কলকং এদেমু বাকি বেলানা আসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুজ্জে

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেবিয়ে বুদ্ধি বেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুকে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুকে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুকে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೀ ದಿವೇ ರಾಜ್ಯಗೇಡು ಹಗಡಿ ಸೋಳ ಮಿನಿಟ್ಗೆ ಮಿಗಣಿಸ್ತೀನಿ ಮಗರಿಬ್ ನಮಾದ ಕುತ್ತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে মিস্তকুম করে এমমে হেও মি হাকি এনাগে উমর দিগু মুমায়েক এনাগে আমল ওয়েস রাঙ্গালু মি হায়
2: মি দিবে রাজ্যে গ্যাড হাইগড়ি 30 মিনিট গমগেনিস্তেনি ঈশান মাদকুতকে বাঙ্গিয়া বাঙ্গিতুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুনিয়া গে কালি প্রোগ্রাম এম হা বেফুন মারহাবা দারনবং দুনিয়া গে কালি মি প্রোগ্রাম আই কেতি বেফুন আমি বদল কলি আড়গুন আমত নাজলিনা কালি গে মিয়াদু গে প্রোগ্রাম গাতি বেফুন হামে আড়মেন ইতর মালুমাত কে নেস্তেনি ফিকুরিয়াতু গে নিজামাকুং টেকনোলজি গে বারবরিকাম গে নিজামাকা দুনিয়া বদলুং মি মাওলুয়া মাওলুয়া গুড়েগতুন তাফসীদি গোতে গাতি বেফুন হামে ইতর মালুমাত ইসা কুরমটাকা আড়গন্ডা একে গে প্রোগ্রাম গামি বাইর বেডাননি পিএসএম গে অ্যানালিস্ট মোহাম্মদ জাওয়াদ ইউসুফ জবাদ প্রোগ্রাম আবার বোর্ডা মারহা পাই গে তো মেয়েদকে মি প্রোগ্রাম গে মি মাওলুকে হাম আবার তাফাত মাওলু এং হেন নন্ত দে বড় মি এহেন কাহাল গুতে কারণ মি মাওলু গে নেসে মি স্ট্র্যাটেজিক্যালি মি নজরিয়া তো তাকা গুড়ে মাওলু এ দেন হাম গ্যামস মি মাওলু আ দিউম গে কুরিং মি দুনিয়ে গে মি হারো মি ফিকুরিয়া তো গে নিজাম কি কোন দুয়াসরে গা কিহিনেন উফেন বি মি উফান বি কোন মাফুমে গে মি নিজাম কান মি জবাদ সাফ কো দে ফানা তো
1: بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. هذه فكريات نظام كون من ايديولوجيكال نظام كي واكي كي فكري واكي واتريك فكر دنگوڑ نظام كي مكيني اسو ميهار ميوتي دن مي نظام مي افهم وي دون بڑھان قرام فهو نوارسك سالس فهيق جرمن گه هتلر گه نظام بلو ما گولي گين نون بلي كل دن ها قرام کو گين দেন দেউন হাঙ্গুরা মে কিং উড়ান নয় ফাস্টরস মিলিয়ন মি হুম আরুগেন দিয়া হাঙ্গুরা মে মুড়ি দুনিয়া হাম এক খারাপ বেগেন দিয়া হাঙ্গুরা মে আমেরিকা ফিয়া মামা নেক সালামত এম এ গৌমে বিস দেন আমেরিকা বেস বাইক গেলুন তালি বুন জাপান গে হামালা তক এ পাল হাবার গ পাল হাবার জাপান দিন হামালা তক আগুড়ি গেন আমেরিকা দেউন হাঙ্গুরা মে আতির ওয়ানি দেন দেউন হাঙ্গুরা মা হানি মুমা এক আইডিওলজিক্যাল বিবুনি ফিকুরি নিজাম উফেদিজ্জি দুনিয়া এ নিজাম বট্টমণি দেফড়িয়ক দেবয়ক এব্বয়ক কমিউনিস্ট নিজাম কমিউনিস্ট নিজাম লিড কুরি কুরি সোভিয়েট ইউনিয়ন নাস্তেক নো দে এব্বনা রোড়িগেন দিয়ে সোভিয়েট ইউনিয়ন এই কমিউনিস্ট

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরতি কুরআন মিম্বারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসাল
2: মি দিবিহরাজ্যগড় দিবিহরাজ্যগড়ম ফতিহাতরগড়ি তিরি সাতর মিনিট গমিগেনেস্তেনি মিরেগে ফতিস নামাজ বগুতুগে পাঙ্গিয়া পাঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ